0: ধানের বেদন লাগলাম বাবরাও সাহুকারে কচেরি লাম লাল থর বসুজি সন্ধি বাইতে গেলাম
1: নমস্কার সাহুকার
0: হ্যাঁ নমস্কার ওয়েলকাম
1: আস আমি তোমাকে আনলাম
0: আমচগড কারণ কা
1: আমচা মার মুরালো মাগনে করতে আলাও তুমি মুলগি যাবে আসি
0: মুলগি যাবে আসি হ্যাঁ কাহার কথা ওয়েলকাম বাবরাও সাহুকারে ঘাবরল নৌশি গাল ঝাগরি বিক্রি কিমত দামলি হয়েছি ঘোংড়ি লাইছি
1: বরা
0: আনি মানে 360 কারকু হাতাগাড়ি জমা খরচ হতে বাবরাও সাহুকারচা
1: হ্যাঁ
0: বাবরাও সাহুকারে ঘাবরল আতা মানলাম শাজা ঘরে মুলগি দেইছি কেশা পুন চার চগলা নিমলা সাহুকার মিলি কাই ঘাবর
1: হ্যাঁ আমি তোমার হাত ভার লাউতাও
0: যে চল
1: হই
0: মনুন চার টেবল লাগলাচ কাম শুরু করা মানলে
1: হই মন আসলে
0: মিছে হই দি 10 মিছি লাগল
1: হ্যাঁ
0: বড়ড় কি দিন মানলি সাঙ্গা মালা
1: বড়ড় হই
0: হ্যাঁ
1: আমছে বো পড়ানা পরে ফক্ত এক কোটি আনার হই
0: দেও লাগলে মানলে 4 কোটি বলাল ফক্ত এক কোট লাগলালি
1: হ্যাঁ
0: যে পরতুন ফিল্ডে পন্ডরপুর মহাগারি বলক যা
1: টাইম মারা
0: বাবরে সৌকরণে কাই কেলে
1: হ্যাঁ
0: গৌহার বলে কেলা সর মাল খরিদি কেলা
1: হ্যাঁ
0: গলতি নাই তুপ সাকরলা বুন্দা কুরওয়ালিয়া পাপড়ালা
1: বড়
0: জাগু জাগে জালো আছ থাত
1: দিশে গজগাতে
0: হীরা মালিকা লোমতি মানওয়ালা 10 লক্ষ রুপে খরচ কেলা গবত কাড় গেলাম আস আস বন্ধুবস্ত বাবরে সৌকরণে কেলা
1: টাইম
0: 3 দিশা वायदा ঝালা দামুশিতির আওলাত আলে দেবা কাজ বলি গেল কামাত
1: বক্তারে
0: হো
1: আরে বাবা ভাষা জাগাওয়ালা বাবরাও সাউকরাজি মুরগি কি দেউ কেললি আপনারা
0: নাম দেওয়ালা দেউ কিরি
1: নাম দেওয়ার দেউ কিরি
0: আ দেওয়া কাজ গেল লাগলো তোমারা
1: কা
0: এর বড় সাউকার গরিবের ঘরে মুরগি দিল কসা
1: না তু কা গাপরু তুমি সারা যাওয়ার লগ্ন করুন
0: বল দেওয়া আমি যাও লাগ লালা
1: বড়
0: আলে